শ্রোতাবন্ধু শুনছেন ভক্তিতর কার্যক্রম বন্দনা কার্যক্রমের শেষ গীতটি শুনবা রঞ্জিত কুমার দাস রচনার কণ্ঠশিল্পী সাহেব পৃষ্টি এবং সাধনা দাস।

শ্রোতা বন্ধু, আজ আমি এক এপরি বিষয় উপরে আলোচনা করিবাকু যাউচু, যাহা কেবল ব্যায়াম নুহে বরং এক সম্পূর্ণ জীবনশৈলী। সেই বিষয় হেউচি আন্তর্জাতীয় যোগ দিবস। প্রতিবর্ষ জুন 21 তারিখকু সমগ্র বিশ্বরে আন্তর্জাতীয় যোগ দিবস ভাবে পালন করা যায়। যোগ হেউচি ভারতর প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতির গোটিয়ে অমূল্য উপহার। হাজার হাজার বর্ষ পূর্বরু আম ঋষি এবং মুনিমানে মানুষের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক বিকাশ পাই যোগর সৃষ্টি করেছিলেন। যোগ শব্দটি সংস্কৃত শব্দ জুজ্রু আসিছি, যাহার অর্থ হেউচি যোড়িবা।

শ্রোতা বন্ধু আলোচনা করুলে আন্তর্জাতীয় যোগ দিবস সম্পর্কে। তবে আমি মানে আশা করছু আজর কার্যক্রম মাধ্যমে আমার শ্রোতা বন্ধু মানে বেশ উপকৃত হয়ে পারিবে এবং নিয়মিত যোগ মধ্য করবে। তবে শ্রোতা বন্ধু শেষে এতিকি কহিবাকু চাইবি, যোগ কেবল ব্যায়াম নুহে, এহা এক সুস্থ সুখী এবং সন্তুলিত জীবনর চাবিকাঠি। আসন্তু এই আন্তর্জাতীয় যোগ দিবস অবসরে আমি সমস্তে যোগকু নিজ জীবনরে স্থান দেবা এবং অন্যমানকু মধ্যে এথিপাই প্রেরিত করিবা। যোগকু আপনান্তু, সুস্থ জীবন গড়ন্তু। তবে শ্রোতা বন্ধু সময় অবিরাম গতিরে গতিশীল, এই দেখুনাহান্তি কেতবেলে যে সময় যাই কার্যক্রমর শেষ সীমায় পৌঁছিলেনি তাহা আদৌ বি জনাপড়ুনি। তবে যাওয়া পূর্বরু আপনমানকু অনুরোধ, কার্যক্রম সম্পর্কিত নিজের মত চিঠি মাধ্যমে আম পাখকু নিশ্চয় পঠাইবে। চিঠি পঠাইবার আমার ঠিকানাটি হচ্ছে বিকাশ ধারা মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা, পিন 769042। পুনে ভেট হওয়া আউ এক নূয় অধ্যায়ের আউ কিছু নূয় বিষয়বস্তুকে নিয়ে। সেতবে যে আপনার রেডিও সাথী মধুস্মিতাকে বিদায় দিন্তু। নমস্কার।

শ্রোতন্ধু কার্যক্রমের ধারা শুণবা সোনু নিগম এবং সুজেন কণ্ঠরে গুলজারঙ্ক রচনা সঙ্গীত অন্নু মল্লিক কথাচিত্র জানিমন।

শ্রোতাবন্ধু আপনার ব্যবসায়ের উন্নতি আনবাই আকাশবাণীর সহযোগ নিন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং আজ হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। নম্বরটি আউথরে কই রাখুছি 7008248758। শুনিবা কার্যক্রমরে পরবর্তী ভক্তিগীত দুঃখ সাগরে ঠেলি দে গাইছন্তি তারিণী রঞ্জন জেনা, রচনা মহেশ্বর পণ্ডা।

শান্তি কামনা করিছন। বৌদ্ধ সহর সহিত জেলার ভিন ভিন ইলাকান শীতলষষ্ঠী অবসরে শিব পার্বতী বিহাগর সরিছে। আজ দিন সারা দেবদম্পতি বিহা বেদিথি ভক্ত মানুষ দর্শন দিয়েছেন। ঘণ্ট শঙ্খ হুলুলি দুলদুলিথি আজ রাতে দেবদম্পতি নগর পরিক্রমা বাহারবে। সুবর্ণপুর জেলার শীতলষষ্ঠী মহোৎসবর দেবদম্পতি বিহাগর কন্যা পিতাঙ্কর ঘর হিমাদ্রি নগর লৌকিক রীতিনীতি হয়ে যাইছে। সুবর্ণপুরর বাবা সুবর্ণ মেরুঙ্কর সহিতে বৈদ্যনাথর কোশলেশ্বর, চর্দার বাবা কপিলেশ্বর, বীরমহারাজপুরর বাবা চম্পেশ্বর আর গোধনেশ্বরঙ্কর পীঠমানকে ভিল শিব পার্বতীঙ্কর বিহাগর নির্ধারিত লগন্থি হয়ে যাইছে। ই অবসরে হাজার হাজার শ্রদ্ধালুঙ্কর সমাগম হয়েছে। রাইজে ভিন ভিন কলেজ ন স্নাতক পাঠ্যক্রম থি না লেখা লাগি উচ্চশিক্ষা বিভাগ তরফু সিট সংখ্যা বড়া যাইছে। চলতি শিক্ষা বছরে মোট 10,372 সিট বড়াবার লাগি বিভাগ তরফু নিষ্পত্তি নিয়া যাইছে। ভিন ভিন শিক্ষা অনুষ্ঠান ন কেতেটা বিষয় থি না লেখা লাগি ছাত্রছাত্রী মানকর চাহিদাকে নজর থি রখিকরি ই বিজ্ঞপ্তি বাহারিছে। বড়িথিবার সিট সংখ্যা স্যামস পোর্টাল ন অপডেট করা যাইছে। রাজ্যর সরকারি বিশ্ববিদ্যালয় মানকে 1,216 সিট আর সরকারি কলেজ ন 4,684 সিটকে বড়িছে। সেন্তা 488 বর্গ অনুদান প্রাপ্ত কলেজ ন 3,416 সিট, 662 বর্গ অনুদান প্রাপ্ত কলেজ থি 1,056 সিট বড়িথিবার সূচনা মিলিছে। আয়বার রবিবার দিন হেবারকে থিবার নিট ইউজি প্রবেশিকা পরীক্ষা লাগি জাতীয় পরীক্ষণ সংস্থান এনটিএ তরফু গোটে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল মূল করা যাইছে। পরীক্ষা বাবদ সব সূচনা আউ অপডেট খালি সংস্থানর পঞ্জীকৃত নম্বর ই চ্যানেল নু পঠাযিবা বলি এনটিএ স্পষ্ট করিছে। পরীক্ষার্থী মানকু অলগা কেনসি নম্বর নু আসুথবার বার্তা উপরে বিশ্বাস নাই করবারকে পরামর্শ দিয়া যাইছে। বাণিজ্য ও পরিবহন মন্ত্রী বিভূতি ভূষণ জেনা আজ বৌদ্ধ জেলা গস্ত করি জেলার ভিন ভিন ইলাকা পরিদর্শন করিছন। ইতার সহিতে প্রকল্প মানকর উন্নয়ন কামর ভিল মন্ত্রী শ্রী জেনা তদারক করিছন। বৌদ্ধ জেলাপালকর কার্যালয়ের সদ্ভাবনা সভাগৃহন গোটে জেলাস্তরীয় সমীক্ষা বৈঠক থি যোগ দেইকরি সে ভিন ভিন উন্নয়নমূলক কামর সমীক্ষা করিছন। দেবগড় জেলাপালকর বিকাশ ভবন সম্মিলনী কক্ষন মৌসুমী বেলকে সম্ভাব্য বন্যা ও বাত্যা পরিস্থিতির মোকাবিলা লাগি গোটে প্রস্তুতি বৈঠক হয়ে যাইছে। জেলাপাল কবীন্দ্র কুমার সাহু বৈঠকটি যোগ দিয়ে ভিন ভিন বিভাগর প্রস্তুতি বাবদে আলোচনা করে। রাজ্য সরকারকর দুই বছর পূর্তি অবসরে বরগড় জেলার রাজবোড়াশম্বর ব্লক কার্যালয়ন ব্লকস্তরীয় বিকাশধারা ওড়িশা সারা কার্যক্রম মূল হয়েছে। অনুসূচিত জাতি ও জনজাতি বিকাশ বিভাগ তরফু হয়েবার এই কার্যক্রম থি স্বতন্ত্র উন্নয়ন পরিষদ অধ্যক্ষ মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে। ই অবসরে পদমপুর অতিরিক্ত জেলা কল্যাণ অধিকারী সরকারকর ভিন ভিন যোজনা বাবদে লুকু অবগত করাইলে। শেষে মুখ্য খবর ফেরখায়। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা পিএম ভিভিআরওয়াই নূয়া ভারতর পরিচয় কহিলে প্রধানমন্ত্রী। নূয়াদিল্লী ঠানে যোজনা অধীন থি দেলে 2,400 কোটি প্রোৎসাহন টঙ্কা। ওড়িশা গস্ততি আসিকরি ময়ূরভঞ্জ জেলার রায়রংপুর পৌঁছিলে রাষ্ট্রপতি। সম্বলপুর প্রসিদ্ধ শীতলষষ্ঠী যাত্রা থি আজ অদরাত নু মূল হেবা দেবদম্পতিঙ্কর নগর পরিক্রমা আউ রাজ্যর ভিন ভিন কলেজ ন স্নাতক পাঠ্যক্রম থি না লেখা লাগি বড়লা সিট সংখ্যা। আজির আঞ্চলিক খবর ইনো শেষ হেলা। জুহার।